0: ভাষায় ন্যায় পুষে চৌমিত
1: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।
2: The radio station that keeps you cool, alive and entertained. Kips FM 98.3 MHz, your companion.
3: Bollywood Golden Hits.